0: না, রেডিকালাইজেশন সবগুলো বসু কারো কামাবা মোতরলা ঝুঁকেলা পালেন দুঃখ টেরোরিজম রেনে সমগুলো ডাবল স্ট্যান্ডার্ড বে রিমেন মমাবে ঝুঁকেলা পিএম মোদি নেমি ফাদার দুঃখ এসিও সামিত দমপাঙা মোদি নেমি বিফা খুনামগা চঙ্গো দগোলো সেজেগা এলং সেসেন দাম সুলা রিনাম সি কা মংদক নামগু বেড়ি দুঃখুলা বিফালেন দুঃখ এলং নেমাক দাম সুনাম লোক উকা পামায়েন উগুমনঙ্গা আদগাকু দংনাম দেদসমগুলো আলা রংব বিচং রেচং নিসুলা জুখেলা বিফালেন দুঃখ মূলু সভারেনটি অক টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি সম রিবোরি মিসুম আবু জুখেলা সগ দং পালো প্রাইম মিনিস্টার মোদি নিমি বিফাদ দুঃখ উত্তর প্রদেশ কসম্বাই ডিস্ট্রিক্ট লো এক্সিডেন্ট লাঞ্জি সিনাম ইয়ানাম সম অংদিক দক্ষুণেলা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু নিমি বিফালেন দুঃখ স এক্সিডেন্ট কলো নি সিনাম ইয়ানাম পেলেলো কন্ডোলেন্স মেসেজ গুনি প্রেসিডেন্ট মুর্মু নিমিগে সোশ্যাল মিডিয়া ফোর্স লু বিফালেন দুঃখ স আরালো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি কা সেখানে এক্সিডেন্ট লা নি সিনাম সম মংদিক দক্ষুণেলা বিফা দুঃখ ওক সেখানে নি সিনাম সম মরকো লাখ আনসাব প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড লোক এক্স গ্রেসিয়া জিলিন তৈ কুনেলা বিফালিন দুঃখ ডেপুটি চিফ মিনিস্টার চৌনামেন ময়ো নামসাইলো চেয়ারম্যান সেন্ট্রাল এম্পাওয়ার কমিটি গে চন্দ্র প্রকাশ গোয়াল নি কারকসুলা গামা দংফাম গনি দংফাম গেন খুবলা বিফা দুঃখ সৌগ দংফাম সু এনভায়রনমেন্টাল কনজারভেশন ওক ফরেস্ট ম্যানেজমেন্ট ওক অরুণাচল প্রদেশ লো সাস্টেনেবল ডেভেলপমেন্ট পেলে লো গামা গা রোড সুলা ডিগনি খুবলা বিফা দুঃখ সো গামা সম ডেপুটি চিফ মিনিস্টার নিমিগে সোশ্যাল মিডিয়া ফোর্স লু বিফালিন দুঃখ ওক সৌগ দংফাম সু এনভায়রনমেন্ট ফরেস্ট ওক ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার ওয়াংলিং লোয়াং লা সিনিয়র অফিসার্স দেদা দংবাম গেন খুবলা বিফালিন দুঃখ তিরাপ ডিস্ট্রিক্ট কনসা টাউন লো আসাম রাইফলস অরুণাচল প্রদেশ পুলিশ ওক সিআরপিএফ লিখিন গো রিবাম দুকুলা সার্চ অপারেশন গো রিগে গেই কুলা মেডিকেল কলোনি কনসা লো ক্লাব কলোনি লো ড্রাগস পকরনে নি আকুনি লাতং পকুলা বিফা দুঃখ নি লাতং নাম সম ইনভেস্টিগেশন গা মমু দুঃখ বা কনসা পুলিশ স্টেশন লো পাতক তম্পেগেন খুবলা বিফালিন দুঃখ অরুণাচল প্রদেশ লো ইস্ট সিয়াং ডিস্ট্রিক্ট পাসিঘাট মেবো ওক রোকসন মো লো আদি নি মনঙ্গ হারভেস্ট ফেস্টিভেল নাম রঙো নামপো ফেস্টিভেল সম হারফল সৌরভ লাকুলা ডিগ্রি খুবলা বিফা দুঃখ সৌগ আলু লোম গুব রিখং কুনাম ফেস্টিভেল সু সোলুং জন্দাঙ তরচা জিগিয়া খুলা কিনে নানি কমরিক সুলা ডিগ্রি খুবলা বিফাদ দুঃখ মেট্রোলজিক্যাল সেন্টার ইটানগর লোক বিফা কুনাম অরুণাচল প্রদেশ কে ওয়েস্ট কামিং ইস্ট কামিং কুরুংকুমে পাপম পারে আঞ্জাও ওক চংলাং ডিস্ট্রিক্ট লো ওয়েদার রিপোর্ট ইয়েলো এলার্ট গু কাতাম পাকুলা বিফালিন দুঃখ সৌগ ডিস্ট্রিক্ট দে দল মোক গুনেলু দগুম দরিয়াক অং তাকলা নিদং আচল হোল দুলা বিফাদ দুঃখ সুরুগ তাগিন গাম ইউনিং বিতাম সংকা হব
1: श्रोता अभी आप सुन रहे थे तागिन भाषा में समाचार। तागिन श्रोताओं का कार्यक्रम जारी रहेगा हमारे मीडियम वेव चैनल 444.4 मेगाहर्ट्ज यानी 675 किलोहर्ट्ज पर। तो दोस्तों आइए इस बेहतरीन गीत का आनंद उठाते हैं, उसी के बाद फिर सुनते हैं कार्यक्रम सदा बहार।

নাই, আকাশবাণী ইটানগর ডিব্রুগড়, মিডিয়াম ভিএলসি বা সিচেপসি চমসি মিটার হোপা জেসে ভা কিলো হস মে মুচলাং খামতাই খামতি হ ক মা হ মানে ওয়ান পুকথু লানি পি তৈ সোহিং পা সাউ তো ইংরাজি পি মু সোহিং সাউ হু নুন সেপ্টেম্বর নাই সং ওয়ান নাম হ ওদি কুন্সিং কুন্মং তংলাই মোসুম নাম খাম মানে হ নাই থম খা তা ওয়ান মঙ্গা আংকা আনপুনগা মাই ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারাম তং ইউরোপিয়ান কমিশনার খং ইকোনমি ভেলডিস ডম্ব্রোকিস জি টুয়েন্টি ফাইন্যান্স মিনিস্টার খনসম সেন্ট্রেল ব্যাংক গভর্নর মিটিং মাই হুবনং কানগা নিয়াতি আসভেলি ইউএস মাই তখা ফাইন্যান্স মিনিস্টার বা পংলোই ইন্ডিয়া ইউ ইকোনমিক খনসম ফাইন্যান্সিয়াল পার্টনারশিপ মাই আউসি নামখাম লাই গনগা মিস সীতারামন খনসম ডম্ব্রোকিস সংখা চৌ কনলোই ইন্ডিয়া ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট খনসম